0: সব সরকার হেলথ সেন্টার বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকিবল লাগা মদব দিয়ে আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নাম্বার 1800 116 6660 কল করবি বিপি হারিব দেশ জিতিব
1: কিছু জানকারি NTEP বার দিয়ে আছে
2: আপনি শুনেছেন নাই নাগাল্যান্ড সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে এই জানকারী খান লবলে আছে
3: ঘরটি থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি এলপিজি ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেলস লব
2: কিতিয়া সেন্সাস অফিস মানুষ আপনার ঘরটি আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি
3: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট
4: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.
5: FM Dragoban
6: 103 MHz
5: News, music and entertainment
6: FM Dragoban
5: FM 103 MHz
7: Good morning listeners, it is Akish Vani Kohima FM Dragoban 103 MHz Prapingan program dita kya huni ase aur eto ko huni hobo Hindi film gan program Duets and Chorus So, RJ Jacob, apni an sab ke welcome kuriya se, swagat kuriya se, namaste aru salam koi na janai diya se. Apni khan laga feedback, suggestions, nevale thoughts ta kisi kole, ito number te likhiwa pare, 9436805333. Aru likhiwa gane kora se, FM space F. Well, listeners, kan program siro kuri diya se, Duets and Chorus program te, poila geet honi wa plan lukiya Kumar Shanu aru alka yeknik laga waste, film ase Karan Arjun. আর এই গীত লিখিয়া হয়েছে ইন্দিভার আর মিউজিক দিয়া হয়েছে রাজেশ রোশন

প্রোগ্রামটি অকুদেশ্বর গীত শুনব উদিত নারায়ণ লতা মঙ্গেশকর আর খরচ লগা অবস্থায় ফিল্ম আছে দিলওয়ালে দুলহনিয়া লে যায়গে গীত লিখিয়া হয়েছে আনন্দ বক্সী আর মিউজিক দিয়া হয়েছে যতীন ললিত।

আন্তরিক অভিনেতা কে উদিত নারায়ণ আর অলকা ইয়াগনিক লগাওয়াস্তে ফিল্ম আছে রাজা। গীতলিখে আছে শমীর, মিউজিক দিয়া হয়েছে নদীম শ্রবণ। আর সময় 10 বাজি হওয়ালেকে আপনি গান শুনিয়া হব ট্রাফিক আপডেট, তারপর আকু কন্টিনিউ করে হব প্রোগ্রামটা।

0: বিলি গ্রাহাম রোড টু ডিবিএস চলাব পারে, নইলে হাইস্কুল জংশন টু টি মডেল রোড এটি রাস্তা চলাব পারে, আর এনএচ এ কে জংশন পর সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটাতে বি লাইট আছে, ট্রাফিক হালকা আছে এতে বি, কিন্তু আপনি খান আলাগ রাস্তা চলাবর মন আছে কইলে টিসিপি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে। এই থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট, আকো ট্রাফিক আপডেট আনি দেওয়া হব 10:30।
1: News, music and entertainment. This is FM Tracobank. FM 103 megahertz.
0: Well, listeners, can go program continue kore ase kintu moi apni khan laga message kum bahe gina ase to puri dia ase pehla likha te likhi na pata ase good morning aaj Jacob sir aaj play kura gana moja ko gina likhi ase moja hai ko gina likhi ase cardom bali patra par sikari rong par kehai engti baikon monda ramesh patro rokovile metha দেওয়াশিষ হাজরিকা আর যোগেন্দ্র রংপি কইনা লিখি আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ লিখি কিনে পাঠিয়ে দেওয়ার কারণে। আর ইয়াতে আকো লিখে আছে হ্যালো আর জে, ভেরি গুড মর্নিং অ্যান্ড হ্যাভ এ বিউটিফুল ডে, থ্যাংক ইউ ফর নাইস প্লে লিস্ট উই আর এনজয়িং কইনা রমেশ পাত্র, রুনু পাত্র অ্যান্ড লাকি গোলাঘাট আসামপাড়া লিখি কিনা পাঠিয়ে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ। আর ইয়াতে আকো লিখিছে বগাজানপাড়া সুনীতা বসুমতারী, হ্যালো মাই ডিয়ার লাভলি স্যার জি, গুড মর্নিং, কেনেকা আছে আপনি, মই ডিউটি করি কেনা শুনি আছো, ওকে বাই, আপকা খুশ, আপ খুশ রাহো, আপনার দিন শুভ হো কইনা লিখে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ সুনীতা জি, অ্যান্ড আপ বি খুশ রাহো আর আপকা দিন বি শুভ হো। এনাদার মেসেজ লিখে আছে এতে সুরুপথর বেতানি বেতনি গাঁও পাড়া মিস আলিশা খেরওয়ার, আরিয়া খেরওয়ার, সুনু খেরওয়ার, জিনা খেরওয়ার, আজি তো আর জে স্যার মজা মজা গানা খান বজাই দিয়ে আছে, আমি সব একেলগতে শুনি কেন এনজয় করে আছো কইনা লিখে আছে। আপনি মিলান ফিল্ম এক বাদ বাটাও গানা বজাই দিছে আর যে বহুত বহুত থ্যাংক ইউ কইনা লিখে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ, আপনি সব শুনি আছে কথা জানি কিনা বেশি খুশি আছে। আর ইয়াতে আকো লিখে আছে আর যে জেকব স্যার আপ মে এফ এম ট্রাগোপান পর এক দো রিকুয়েস্ট সেন্ড করুঙ্গা জি, তব তো জরুর প্লে করনা, ঠিক হে কইনা লিখে আছে দুর্গেশ নগনপুরী জি। ওয়েল থ্যাংক ইউ সো মাচ দুর্গেশ জি, আপনি সমাজ গিয়া তো বহুত আচ্ছা হ্যাঁ। এনাদার মেসেজ লিখে আছে হ্যালো স্যার গুড মর্নিং বা নাইস নাইস গানা কইনা লিখে আছে আমাল বসুমতারী পড়া, থ্যাংক ইউ সো মাচ। আর কার্বি আংলং পড়া লিখি কিনা কথা আছে দ্যাট ইজ প্রেমিকা তেওয়া সারিহি জান কার্বি আংলং পড়া, গুড মর্নিং কইনা লিখে আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড মর্নিং। আর ইয়াতে হাই গুড মর্নিং মাই নেম ইজ মিনার খান আই এম ফ্রম ডিমাপুর, আজি লাগা প্লে লিস্ট বেশি ভাল আছে কইনা লিখে আছে, শুনি কেন এনজয় করে আছে কোয়া আছে। ওয়েল থ্যাংক ইউ সো মাচ মিনার লিখি কিনা পাঠাই দিয়ার কারণে। তো নেক্সট গান আকু শুনব আপনাদের কুমার শানু আর অলকা ইয়াগনিক লেখা ওয়াস্তে আছে, ফিল্ম আছে সবসে বড়ে খিলাড়ি, গীত লিখা হয়েছে দেব খোলি আর মিউজিক দিয়া হয়েছে রৌশন।

0: reliable and more accessible across the country. With Suparna and Arzu, this is Chirag Jha for World News.
1: On to sports. In the FIFA World Cup, Belgium staged a stunning comeback to beat Senegal 3-2 after extra time, round of 32, and qualify for the round of 16. Yuri Thielman scored a 125th minute penalty to seal a dramatic 3-2 victory and extend Belgium's unbeaten run to 17 matches. Co-hosts US registered their first win in the knockout round after 2002 this morning. They defeated Bosnia and Herzegovina 2-0 in the round of 32 to advance into the round of 16, wherein they will take on Belgium. Last night, England defeated the Democratic Republic of the Congo 2-1 in Atlanta, with Harry Kane scoring twice in the final 15 minutes. England will face co-hosts Mexico in the round of 16 on July 6th. In another round 32 clash, Mexico beat Ecuador 2-0 in Mexico City to reach the round of 16. France defeated Sweden 3-0 in New York, while Norway edged Ivory Coast 2-1 in Texas to book their place in the last 16. In men's cricket, the first T20 international between India and England was abandoned due to rain in Chesterley Street last night. The five-match series now stands level at 0-0. Opting to bat first, India scored 189 for 7 in stipulated 20 overs, with skipper Shreyas Iyer scoring highest 68 runs off 47 balls. Opening batter Abhishek Sharma also scored 59 runs, while Shivam Dubey remained not out at 42 runs. For England, Saqib Mahmood bagged 3 wickets. And now, before we close, here are the highlights of the bulletin. Prime Minister Narendra Modi to hold annual summit with his Japanese counterpart Sanae Takaichi in New Delhi today. Center issues notice to Meta over new username feature on WhatsApp in India, seeks detailed explanation in 3 days. Government grants 1 year extension to Foreign Secretary Vikram Misri till 14 July next year. Indirect talks between Iran and US through mediator concluded in Doha. Belgium stuns Senegal 3-2 in extra time thriller at FIFA World Cup. And in men's cricket, first T20 international between India and England abandoned due to rain. And that is the end of this World News Bulletin.
2: FM Dragoban
3: 103 MHz.
2: News, music and entertainment.
3: This is FM Dragoban.
2: FM 103 MHz.
4: Good morning, listeners. Itu Akashvani Kohima FM Trakupan 103 MHz. Iti Anidia se apni kanla dos baji adalaga traffic jankari Kohima town karne ase itu do. To mohan iti Mongkhola ra PHQ junction la rasta fani saishigule. North te hushiole traffic to halka ase, south te bi iti karne traffic to halka ase. Aru yede mohan north kwado Nagaland Civil Secretariat la rasta jafani koe ase, aru south kushikuli do PR Hill la rasta jafani koe ase. To moi khan PHQ junction pra Mezer junction idu rasta fani sae shigule, north to do traffic thik thak ase, mani moderate ase, south te hushiole traffic to halka ase. আৰু আপুনি আন দুচৰা ৰাস্তা বা যাব মন যায় আছে বোলে ইয়াতে দুইটা ৰাস্তা আছে এটা তো হ'ব পাৰা মেডিকেল টু মডেল টু আই জি দুচৰা ওলাটো আছে লেডি মাইলছ ৰোড আৰু টি চি পি টু ৰাজ পইণ্ট তাতে ফানে চাইছো বোলে নৰ্থতো ট্ৰেফিক ঠিক ঠাক আছে চাউথে হৈছো বোলে ট্ৰেফিকটো হালকা আছে ইয়াৰে বি আলাগ ৰাস্তা বা যাব গ'লে তিনিটা আলাগ ৰাস্তা পাই যাব এটাটো আছে টি চি পি টু ৰাজ পইণ্ট দুচৰা ওলাটো আছে বক্স কাটিং টু এন এইচ এ কে টু চেঞ্চাছ পইণ্ট তিসরাতে আছে ফুলবাড়ি টু খুচিয়াজিয়া গ্রাউন্ড টু রাজু পয়েন্ট আর রাজু পয়েন্ট বা সেন্সাস পয়েন্ট চাইছিল নর্থ আর সাউথ এই রাস্তা দুইটা দিবি এটার কারণে ট্রাফিক তো হালকা আছে মানে লাইট আছে আর হাইস্কুল জাংশন বা সেন্সাস পয়েন্ট তাদিবি নর্থ আর সাউথ দিবি ট্রাফিক তো হালকা আছে আর লাস্টে মান এন এইচ এ কে জাংশন বা সেন্সাস পয়েন্ট তাতে চাইছিল তাদিবি ট্রাফিক তো হালকা আছে এটার কারণে নর্থ আর সাউথ দিবি তো এই থাকিছে 10 বাজে আদি আদা লাগা ট্রাফিক জানকারি কহিমা টাউন কারণে আগলা ট্রাফিক জানকারি তো মান লুই না আহিয়া হব 11 বাজিতে আর এই শুনি বলে পাব আপনি হান এফ এম ট্রাগোপ্যান 103 মেগাহার্টজ পর
2: এফ এম ট্রাগোপ্যান
3: 103 মেগাহার্টজ
2: নিউজ মিউজিক এন্ড এন্টারটেইনমেন্ট
3: এফ এম ট্রাগোপ্যান
2: এফ এম 103 মেগাহার্টজ

0: FM 103 MHz.
1: Ito ang Kishwani Kurima, FM 103 MHz para sa real-time traffic update ani DSA. Kuhin matawang laga. Mon kalabar lagi na PHQ Junction to kalitya. Northbound that is niche jakhan hile moderate ase aro southbound upar ahakan hile light ase kintu apni gan alternate route alak rasta chalawale monase kole all minister seal to jail colony to rasta chalaw pare PHQ junction par lagi na major junction to kole tia northbound hile moderate ase aro southbound hile light ase kintu alak rasta chalawale monase kole paramedical to T model to IG to rasta chalaw pare nohile lady miles road etu rasta chalaw pare TCB gate par lagi na Raju Point tokhale eta northbound hoile moderate ase aro southbound hoile light ase kintu alak rasta chalawale mon ase kole TCB gate to Raju Point chalaw pare nohile box cutting to NHAK to census point itu rasta chalaw pare nohile Phulbari to Kochijiya ground to Raju Point itu rasta chalaw pare Raju Point par lagi na census point tokhale eta northbound aro southbound duita TV light ase কিন্তু আপনি এখন আলোক রাস্তা চলাবলে মন আছে কইলে সেন্সাস পয়েন্ট টু NHAK ইটু রাস্তা চলাব পারে হাই স্কুল জংশন পর লাগি না সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে কিন্তু আলোক রাস্তা চলাবলে মন আছে কইলে বিলিগ্রাম রোড টু DBS চলাব পারে নইলে হাই স্কুল জংশন টু টি মডেল রোড ইটু রাস্তা চলাব পারে আর NHAK জংশন পর লাগি না সেন্সাস পয়েন্ট কইলে এটা Northbound or southbound, duita TV light ase, kintu alak rasta chalawale mon ase koile, TCB gate to Raju Point, itu rasta chalaw pare. Itu thakise itar karone traffic update, ako traffic update ani dia hobo, 12 baji din te.

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব দিয়ে আছে। বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি। জানকারী MTEP বার দিয়ে আছে।
1: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.
2: FM Dragoban.

0: কারণে গানা বাজাই দিব। আর নম্বর আছে 0370-224-3036, আকো একবার করে দিয়েছে 0370-224-3036। এই নম্বরে ডায়াল করবি, তিনগা হলে মানে আপনি কেনা পছন্দ গানা কি শুনি হলে মন আছে এটা বাজাই দিব, এই ওপরে অল্প ইন্টারেকশন বি করে হব। ওয়াল লিসনার্স গান কল তো আহি কেন আছে, এটা অলরেডি কল আহি আছে, সো মই কল রিসিভ করে আছে, পয়লা কল কোন লাগা আছে এই পয়লা রিসিভ করে লব। হ্যালো
1: হ্যালো হ্যালো নমস্কার
0: নমস্কার নমস্কার
1: জি, মানে রাকেশ বাত করা হয় শিমলা সে।
0: ওকে রাকেশ জি, কেসা হ্যায় আপ?
1: জি বহুত বড়িয়া হ্যায়, ইস পর বারিশ হো রহি হ্যায় অর আপকা প্রোগ্রাম সুন রহে হ্যায়।
0: ওকে ঠিক হ্যায় ঠিক হ্যায়, মৌসম কা বারে মে ভি বাতা দিয়া তো বহুত বহুত ধন্যবাদ আপকো।
1: জি জি জি বিলকুল বিলকুল।
0: আজ কোন সে ফিল্ম কা গানা শুননা হ্যায় আপকো?
1: ফিল্ম কা নাম হ্যায় দিওয়ানা।
0: দিওয়ানা কিউকি আপ পহলা কলার হে আস। ওকে
1: জি জি জি।
0: দিওয়ানা
1: জি জি,
0: দিওয়ানা সে দিওয়ানা না?
1: হ্যাঁ জি জি দিওয়ানা দিওয়ানা।
0: কোন সে গানা শুননা হে?
1: ওস মে গানা হে কোই না কোই চাইয়ে প্যার করনে ওয়ালা।
0: ওকে বিনোদ রাঠোর আর খরস কা আওয়াজ মে না?
1: জি জি জি জি জি।
0: ওকে ঠিক হে ঠিক হে, বাজা দেগা।
1: আর দোস্ত কো ডেডিকেশন জানাও?
0: ঠিক হে কর দিজিয়ে।
1: সবসে পেলে তো গানা ইয়ে আপকো ডেডিকেট হেগা।
0: ওকে থ্যাংক ইউ।
1: পুরান বর্মা, অবিনাশ তেলি, রুকুমিলা রুকুমিলা মিঠা, অমল বসুমতারি, বিমল বসুমতারি, আর তনুশ্রী মহারাজ সে, আর ভগবান সিং পরমার, আর রমেশ প্রজাপতি, রমেশ পাত্র, আর তমাম শুনে বালে শ্রোতা সবই কি দিয়ে গানা ডেডিকেট হেগা।
0: ওকে বহুত বহুত ধন্যবাদ। ওকে
1: ওকে ওকে ধন্যবাদ।
0: ওকে থ্যাংক ইউ।
1: ওকে
0: ওয়াল লিসনার্স ক্যান ফার্স্ট কলার থাকিছে এটা রাকেশ ফ্রম শিমলা, তাই এইটো গানা মাঙি আছে দিওয়ানা ফিল্ম পৰা কই না কই চাহিয়ে। তো লিসনার্স ক্যান এইটো গীত শুনব বিনোদ রাঠোর আর খরচ লাগা আওয়াজতে, ফিল্ম আছে দিওয়ানা।

0: हेलो
1: हेलो
0: नमस्कार सर।
1: नमस्कार
0: अमल बसुमतारी कोई आसे सर।
1: ओके अमल कोवि किनि आसे?
0: बहुत गरम थाकी आसे पथार पथारते आइस किना आसे।
1: अच्छा अच्छा पथारते आइगना आसे।
0: ओय तो
1: काम कोइ आसे नेकि?
0: काम करी आसिले एटा तो घर जाबोले होइसे।
1: अच्छा अच्छा ठीक आसे। अमल कोवि आजि कोन से गाना हुनि गेलो मन आसे?
0: जिंदा दिल फिल्म प्राय सुनन नेकि?
1: जिंदा दिल
0: होय र
1: जिंदा दिल
0: जेत पुरा शुरू हो जाए।
1: होय जिंदा दिल कुन तो गाना हुनी वो
0: एकरार तो की सुनन नेकि? अलका याग्निक लगा तो असे ना?
1: होय अलका याग्निक लादो ना एकरार हो ना जाए इतु तो उदित नारायण लगा से।
0: ওই ফিমেল দিয়ে থাকিস তো?
1: ফিমেল লাদু নাই, ফিমেল রোজেন দামি লাদু নাই।
0: ঠিক আছে তো এটা কি বাজাই দিবি? ঠিক
1: আছে ওকে ঠিক আছে বাজাই দিব।
0: আর আমার দিদিকে ট্রেবলে থাকি আছে।
1: ওকে কবি
0: সবচেয়ে পয়লা শুনব অবিনাশ টেলি, তানুশ্রী,
1: ওকে
0: আর শ্রীকান্ত যোশী, আর ভগবান সিং পরমার, রমেশ প্রজাপতি, আর প্রেম সিং সসুডিয়া, আর কেশরী সিং, গজরাজ সিং লোধি, আর রাকেশ আছে, পূরণ বর্মা, বাইকন মুন্ডা, বিমল বসুমতারি, রমেশ পাত্র, যোগেন্দ্র রংপি, রুকুবিলে মেঠা, হঞ্জেকা টিমংপি, চন্দ্র টিমং, সুনিতা বসুমতারি, আর ফাগৌরাং, কাসিম আলী,
1: ওকে
0: আর অঞ্জলি বসুমতারি, রূপালী মুন্ডা, আর কিমানজন শুনি আছে আকাশবাণী এফ এম ট্রাকবেন সবকে?
1: ঠিক আছে ঠিক আছে। ওকে ঠিক আছে হলে থ্যাংক ইউ সো মাচ আপনি ফোন করে দিয়ার কারণে দে।
0: থ্যাংক ইউ থ্যাংক ইউ
1: থ্যাংক ইউ। ওয়েল লিসনার্স কেন আকু শুনিব আপনার উদিত নারায়ণ লাকা ওয়াস্টে ফিল্ম আছে জিন্দা দিল।

ফ্রেশওয়াটার সালমোনাইটস কই থাকা ভিতরতে মাছ আলাগ আলাগ লই গিনে হে পালি থাকে আহি গিনে ওয়ালবর্ন তে 1792 একদম মানু জানি থাকা নলবি বাল পাই থাকা একটা মাছ জাতি তো রেইনবো ট্রট কই গিনে হে পালিয়াবি বেশি পালে আর খা সময় দিবি বাল পা জাতি মাছ একটা আছে ইরু পালিব কারণে হলে তো ঠান্ডা পানি তাতে হে তার বাল পাড়া ওলাবলে পারে ইরু পালিব কারণে পাহাড় জায়গা খান্তে আপল্যান্ড এরিয়াস এই খান্তে হলে বি লিনে পালি যা ডর হিসাবতে কাম তো লিনে আগে বাড়িবলে পড়া জাতি একটা আছে হাই ভ্যালুড ফিশ মানে বেশি দরকার নলে বি ভাল পাই গেনে আর খাই থাকা একটা মাছ আছে ইরু মাছ হলে তো তার পটেনশিয়াল ডোমেস্টিক মার্কেটিং ফিনে হলে বি এক্সপোর্ট কারণে বেশি লাভ দিয়া মাছ জাতি একটা আছে কিনে হে বুঝি থাকে এইটুকে পালি যাব কারণে আহিগেনে ডোমেস্টিকেশন হিসাবতে নহলে বি জলদি আর বেশি লাভ পাই থাকা ফাস্ট গ্রোথ নহলে বি খা সময়টি হলে বি তা লাগা হার্ডি কমতি এই কারণে মানু ভাল পায় আর বি খা সময়তে মিঠা নিউট্রিশিয়াস নহলে বি টেস্টি ফ্লেশ এই খান থাকা ইরু ভাড়া মানু বেশি ভাল পাই গেলে লই থাকা উপরতে মার্কেট তো হলে বি তালাগা দাম তো ভাল পড়া পাই থাকা মাছ জাতি একটা আছে মাছ কইলে বি ট্রট মাছ এই ফার্মিং করব কারণে আর বি উংচা ফিনে লই যাব কই কিনে পরীক্ষা মানু লই কেনে হে আগে বড়ি আছে কিন্তু এই পালি যাব কারণে প্রাইমারিলি নেটিভ এই হলে তো প্যাসিফিক ড্রেনেজ অফ নর্থ আমেরিকা এই ফিনে হে বেশি দেখি থাকা একটা জাতি আছে রেইনবো ট্রট মাছ এই হলে তো কার্নিভেরাস ফিশ খাবলে বাল আর হার্ডি কমতি হয়ে থাকা দেশ ইন্ডিয়াতে বি আহি গেনে পুঞ্চিয়া একটা আছে আর 19th century হলে তো স্পট ফিশিং কই গেলে হে মাতা একটা বি জানি পাই আছে ইটু মাছ জাতি হলে তো ইতিয়া তাক তো ফার্ম তো কমার্শিয়ালি লই গেলে হে আগে বড়ি আছে কিন্তু এই সাই যা সময়তে 100 কান্ট্রিতে পৃথিবী পুরাতে চাইছে বলে তো 100 কান্ট্রিতে ইটু পালি গেনে যা ভাল পাই গেলে খাই থাকা দেখি আছে ইটু নিচিনা আহি গেলে দেশ ইন্ডিয়া ভিতরতে হলে বি জম্মু এন্ড কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম আর অরুণাচল প্রদেশ ইটু খান পাহাড় জায়গা ইটু খান স্টেটস খান দিয়ে হলে বি ডর হিসাবতে লই গেলে হে পালিয়া দেখি পাই আছে ইটু কাম তো চাইছে বলে প্রাইভেট হবি পাবলিক সেক্টর হবি এই সব জায়গাতে দেখি পা এতিয়া জানকারী পড়া পাই আছে আহি কিনে ICAR নহলে বি DCFR এই খান ব্রিমটল এই খান স্ট্যান্ডার্ডাইজ করি কেনে টেকনিক আলাগ আলাগ তারিকা লই কেনে ব্রিদিং ফিনে আগে বড়িয়া আর জানকারী লওয়া একটা আছে এই লাগা বিজন এই খান তো হলে তো কালচার প্র্যাকটিসেস এই খান পড়া হব পারে এই ভাল পড়া হাইট ভ্যালুয়েড ফিশ হিসাবতে হে আর লাভ পাই আছে কোয়া পাহাড় জায়গা খান্তে বি ভাল পাই গেলে উন্নতি লই যা একটা আছে কই কিনে হে জানি থাকে কই দেওয়া নিচিনা ট্রট ফিশ এই হলে তো ব্রিদিং নহলে বি হ্যাচিং ম্যানেজমেন্ট এই খান তো একদম হুইসার করব লাগে জানিবলে দরকার একটা আছে রেইনবো ট্রট এই হলে তো ঠান্ডা সময়তে নহলে বি এই জায়গা খান্তে ভাল পাই আর বি আহি কিনে ক্লিন নহলে বি হাইলি অক্সিডেনেটেড ওয়াটার পানি সাফা তাজা থাকা এই খান জায়গাতে হে তা ভাল পড়া ওলাবলে পারে আছে তা লাগা ব্রিদিং সাকসেসফুল নহলে বি হেচুরি অ্যাক্টিভিটিস খান তো ইটিয়া কোয়া জায়গা ঠান্ডা পানি সাফা তাজা এই খান জায়গাতে হে ভাল পড়া সাকসেস হবলে পারে আছে তার ব্রিদিং সময়টি হলে তো নভেম্বর পড়া লিখে ফেব্রুয়ারি ইমান তাকতে তার ভাল পড়া ওলাই ইনগা ব্রিদিং শুরু হওয়া পাশতে তা লাগা ব্রিদিং খান এই খান এটেইন মেচুরিটি মেচুরিটি পুঞ্চিয়াত হলে তো 3 সাল ইমানটি হে তার ঠিক মেচুর হব পারে কোয়া জানকারী পড়া পাই থাকে তা লাগা ব্রিদিং এই প্রসেস কাম খান জানকারী খান এই খান আর স্টক রিয়ারিং নহলে বি স্ট্রাইপিং আর ফিমেল আর মেল এই খান মেল মিলাপ করিয়া তারপরে মিক্সিং এগস এই খান আনি কেনে হে ইনকিউবেশন তারকে আন্দা পড়া বাচ্চা ওলাব কারণে কি হিসাবতে কাম করব লাগে এই খান তো বেশি দরকার কাম একটা আছে
anda kan tu anise aro incubation ta kan ke anda ba

si dorkar asem arubi ahigene spawning nolibi ek incubation koigene sumoi ekta thake idu hoise gole do takhanke dry strapping method itubi cholai thaka rainbow jati itute to thaki ase jun anta khan fertilize hoigene rakhi ase itu khan do sabole to lemon yellow nolibi light green ta khan sabole rang do inega hoi jai thaka dikhe itu pasode ami khan thick size gole do 4 para logine 5 millimeter iman tu dikhi pa inga ekta ase jun tu maiki mature khan ase mas khan itu khan tu takhan laga gao weight bari hole tu 1 kg iman thaka dikhe itu throat mas ama khan tu 1500 para logine 1800 mature egg tu produce koribole para itu hole tu striping method itu chola sumoite yate dikhi pai thake idu karone spawning aro egg incubation itu sumoite holibi ma laga chunigine rakhibo lagya weight selection noholibi takhan ke kininga koribo lagye kole to wipe with soft and dry cloth takhan laga gao to aro bi kapur para sukha dibo laga takhan laga gao eniga ekta bi sumoi rakhibo lagya dorkar ase takhan laga gaute mas maiki khan ke to amigan laga right hand itu para takhan laga anda ulabo karane thumb para nolibi index finger itu duijon para lo press kuri disegule takhan anda bi ulai jai itu khan ke bal para joton kuribo lagya bisi dorkar ase iniga hogine ama laga pet para jitia anda do press kurine ulai loise joldi kurine ama ke pani de dibo lagya itu bi dorkar ekta ase তখন গে এনেকা কুড়া পাছতে তখন লগা গাও বি যতন করব লাগে যোগাড় করব লাগে এটা বি দরকার একটা আছে আমি খান এনেকা করে কিনে কিতিয়া তখন পেট পাড়া আন্দা ওলাই যাইছে এইটু হলে তো তার লগা ঠিক আন্দা খান তো 5 গ্রাম ইমান তো থাকিয়া দেখি থাকে আর বি মাছ আহি কেনে মোটাওয়ালা মেল ফিশেস এইটু খান হলে বি তখনকে সাইজে গলে তো তখন লগা গাও এইটো বি দরকার একটা আছে আর তখনকে স্প্রিড মাইল্ড নহলে বি আন্দা খান এইটু খান টিউব খান লগতে রাখি দিয়া এইটু বি একটা মদপ পাই থাকা তারিকা একটা আছে এইটু আনিগেনে আন্দা খান তো আনিগেনে মিলাই দিবি মতা খান লগা স্পার্ম এইটু খান পড়াই হে মিলাই দিব লাগে দরকার আছে মতা খান লগতে তখন লগা স্পার্ম তো উলাই গেনে মুরগি লগা পাংখা ফেদার কই থাকা এইটু তে লগাই গেনে আনি গেনে যুন মাছ আন্দা খান ওলাই গেনে আছে ইটু খান উপরে এনে স্প্রেড ভাল পড়া করে দিছে গোলে তাতে পড়া আন্দা খান তো ভাল পড়া উলাবলে পড়া এটু বি একটা আছে ইনিগা কুড়িয়া সময়তে কিনিগা করব লাগে গোলে তো 1 মিনিট পড়া লৈ গেনে 2 মিনিট ইমান তো তাহানকে ফার্টিলাইজেশন হব কারণে রাখি দিব লাগে দরকার একটা আছে আর বি ইটু উপরে 100 মিলিলিটার নর্মাল স্যালাইন সলিউশন ইটু 0.9% NaCl ইটু আনি কেনে আন্দা খান লগতে লগাই কেনে 5 মিনিট নিচিনা রাখি কেনে তখনকে ইনকিউবেশন হিসাবতে রাখিছে গলেতো তখন ভাল পড়া ওলাবলে পারে কিন্তু ইটু করে আগেতে ইতিয়া কোয়া খান লগাই দিয়া পাছতে আন্দা খানকে আরো বি তাজা পানি সাফা পানি ইটু খান পড়া আন্দা খানকে দলাই দিব লাগে দরকার হয়ে থাকে ইনিগা কুড়িয়া পাছতে আন্দা খান তো আনি কিনে মেজ হেচিং ট্রেস কই কিনে ট্রে নিচিনা জালি থাকা নিচিনা এইটু খান তেহে রাখিব লাগে দরকার হয়ে থাকে ইনিগা ট্রে মেজ হেচিং ট্রে এইটু খান তে রাখি দিছে গলে তো তখন ভাল পড়া ফুটি হয়ে কিনে ভাল পড়া বাচ্চা দিবলে ওলাবলে পারি থাকা একটা আছে ইনিগা রাখি দিয়া পাছতে পানি তো তখন উপরে রাখি দিব লাগে 2 লিটার পার মিনিট ইমান তো রাখি দিব লাগে দি থাকিব লাগে একটা আছে এইটু খান তো একবার পড়া কিমান আন্দা চাই যায় গলে তো 10,000 আন্দা তো এইটু হিসাবতে চাই কিনে যাইছে গলে ভাল পড়া ওলাবলে পারা ইয়াতে জানকারী পড়া পাই আছে কি কি করেছে গলে বি সব তো মানুহ লগা মনতে হজম নাহে এইটু নিচিনা ট্রট ফিশ এইটুকে বি ব্রিদিং হেচিং এইটু মেনেজমেন্ট করে যা সময়তে কোনোবা তো বিয়া হয়ে যা আনফার্টিলাইজড হয়ে যা থাকে মরিয়া আন্দা এইটু খান বি থাকে তো এইটু খান তো চাই কেনে ভাল পড়া খালি আন্দা মরিয়া আন্দা এইটু খানকে ফেলাই দিব লাগে দরকার আছে চাই কেনে
ঠিক রাখিছে গলে কি।

দিন দে তার ওলাই যায় নহলে বি এইটো খান রাখব কারণে কি টেম্পারেচার রাখব লাগে কলে তো 40 to 60 days ইমান তো লাগে আর তাহানকে রাখি গেলে আন্ডা পড়া বাচ্চা ওলাব কারণে হলে তো 9 to 14 degrees Celsius জায়গা খানতে রাখব লাগে দরকার আছে। এই হিসাবতে এটা রেইনবো ড্রোট মাছ এই জাতি এই কিবি পালি গেলে আগিয়ে বড়ি বলে পাহাড় জায়গা খানতে বি বেশি লাভ রাস্তা একটা দেখি আছে।

0: বি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাউ ভাল থাকবা মদব কি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকিলে টোল ফ্রি নম্বর 1-800-1166-660 কল করবি
1: টিবি হারিব দেশ জিতিব
0: কিছু জানকারী NTEP বরা দি আছে
2: Online applications are invited from unmarried men and women candidates for grant of short service commission in executive, education and technical branch. Last date for submission of online application is 27 July 2026. For more details, visit www.joinindiannavy.gov.in. The Indian Navy, combat ready, cohesive, Atmanirbhar.
3: আপনি শুনিছে না নাই নাগাল্যান্ডের সেন্সাস 2027 নিমিত্তে ঘর গিনতি কাম শুরু হয়েছে এই জানকারী খান লোবলে আছে
4: ঘরতে থাকা দরকারি সুবিধা খান খাবলে পানি LPG ইলেকট্রিসিটি স্যানিটেশন আর বাকি দরকারি জিনিস খান লাগা ডিটেলস লব
3: কিতিয়া সেন্সাস অফিস মানুষখান আপনার ঘরতে আহিব ঠিকঠাক জানকারী দিবি আর ভালসে পুরা মদত করিবি
4: আপনি খান লাগা মদত বেশি দরকার আছে আমি খান লাগা সেন্সাস আমি খান লাগা ডেভেলপমেন্ট
5: ওএফএম ট্রাগোবান News, music and entertainment.
6: This is FM Dragobah.
5: FM 103 megahertz.
7: Welcome back, listeners. Now you'll be listening to a program on Kaleidoscope. And today we have Let's Be Friends Yuva Vani. And it's entitled Radio and Us. And the presenters are Vipu and Rukusa. That will go for around like 15 minutes. And then after which it will be followed by Western music. Stay tuned.

Well, my dear listeners, 7 বাজিকেনা 2 মিনিট হয়ে যাইছে আর এটা আমি খান দুইটা গানা নিচিনাই বাজাব পারব নাকি কইনা ভাবি আছে হলিবি এটা জলদি বরা নকটা প্রিয়া পরা মাঙি দিয়া গীত জিনা সিফ মেরি লিয়ে মুভি সং টাইটল তো বজাই দিবি আর তাই ডেডিকেট করে আছে তার লগা হাজব্যান্ড অমিত নিমিতে। তো অমিত আর নকটা প্রিয়া এটা আপনার দুইজন হুনে আছে কইলে wishing you a very very lovely and a romantic evening etu gana laga title to gai dia hoise shadab aro music dia hoise shadab lyricist ase saurabh chaudhary

0: Well, my dear listeners, এইটো এতিয়া নকটা প্ৰিয়া লগা গীতটো অলপ গল্টি হৈ কিনে বজাই দিয়া হৈছে নেকি কৈ কিনে ভাৱনা কৰি আছে কিলে মানে টাইটল চংটো এইটো লিখি তাত থাকিছে হলিবি গানাটো আলাক ওলাই যাইছে নকটা প্ৰিয়া আই এম ৰিয়েলি চৰি নেক্সট টাইম আমি চাই কিনে বজাই দিয়া হ'ব হলিবি এতিয়া কাৰণে আমি খান লগা টাইমটো বেছি যাই দিয়া হৈছে এতিয়া 7 বাজি কিনে 10 মিনিট হ'বলৈ হৈ আছে অৰ য়েছ মেৰে দোস্ত اسی کے ساتھ ہمارے ایس ایم ایس ریکویسٹ سیگمنٹ سے مجھے اجازت دیجیے آپ سب کا پیارا میسیجز اور ریکویسٹ نے اس شام کو اور بھی خوبصورت بنا دیا دل سے بہت بہت شکریہ اور یس 7:10 سنیے ریجنل نیوز پہلے ناگمس میں اس کے بعد انگریزی میں اور اس کے ترن بعد آر جے جو سایہ کے ساتھ جڑیے ایک دلچسپ لائف اور فون ان پروگرام میں میں آپ سے پھر ملاقات کروں گی رات 9:30 پرانے گیت کے ساتھ ویل تب تک کے لیے اپنے اور اپنوں کا خیال رکھیے میں ہوں آر جے ورونیکا اور آپ سن رہے تھے آکاش وانی کو ہیما فلم ٹریک بین 103 MHz پر ایس ایم ایس ریکویسٹ پروگرام ویل پہلے بیفور آئی لیو لاسٹ گیت اٹیا আমি খান লগা সুনিতা বসুমতী হি মাঙি দিয়া লগা গীত বজাই দিয়া আছে দিল জ্বলে শ্যাম হে ধোঁয়া আজি দেৱ খান আৰু পূৰ্ণিমা লগা ৱাস্তে মিউজিক দিয়া হৈছে অনু মালিক আৰু জাভেদ আখতাৰ
1: রাখ কে ঢেৰ মে চলতে হুৱে শোলো কো হাথ মত লগা চল জায়েগি
2: নাম মেৰা শবনম হে পৰ আগ তো মে ভি হুঁ শাখা
3: দিল জ্বলে ও লালে यहां तो सभी दिल जले हैं।

0: মাপেতে বাচা বুকি গিনে পুইলা দিন মুইনা হওয়া সময়তে এইচআইভি আর সিফিলিস কারণে টেস্ট করব লাগে
1: এইচআইভি থাকা মা একজন লগত পড়া এইচআইভি আর কনজেনিটাল সিফিলিস তো তার পেটে থাকা বাচা লগত পড়া বাচাই কিনে থাকিব পারিব
0: যদি আপনার পজিটিভ হয়েছে বলে ট্রিটমেন্ট লোব পারিব আর আপনার লগা পেটে থাকা বাচ্চাকে ইনফেকশন খান পড়া বাঁচাব পারিব
1: এইচআইভি টেস্ট করবলে তো স্টেটে থাকা গভর্নমেন্ট হসপিটালস পুরাতে ফ্রি পড়া করব পারিব
0: জানকারি এটা আপনার কে দিয়ে আছে নাগল্যান্ড স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি পড়া

0: नागाल्यान्डमा पूरा देशलगती मिलाइकन विकसित भारत ग्यारेन्टी फर रोजगार एन्ड आजीविका मिसन ग्रामीण लाखो कोटी इत्यादि सामेल कर स्टेट रूरल डेभलपमेन्ट डिपार्टमेन्टपा प्रोग्राम राखिसे अफसरदी कोटागुरी कमिश्नर सेक्रेटरी फर रूरल डेभलपमेन्ट थावासिलान केपरा विश्वास जनाइ दैछे कि प्लानिङ डिजिटल गभर्नेन्स सुधार करिया आरो कम्युनिटीबा भाग लबरा रूरल लाइभलिहुड स्किमबा ताकत करि दिबले आछे.
1: This launch for us, it marks a very significant milestone in our collective efforts to strengthen rural livelihoods and realize the vision of a Viksit Bharat and a Viksit Nagaland through empowered villages, resilient communities and sustainable economic growth.
0: শ্রী ধাবাসিলানবা জানাই দিছে কি নাগাল্যান্ডবা সেক্টরস কান এগ্রিকালচার হর্টিকালচার হ্যান্ডিক্রাফ্ট হ্যান্ডলুম আর বেম্বু নিচিন আদি পটেনশিয়াল থাকি আছে আর স্টেট লাগা ট্রেডিশনাল জ্ঞান লগতে মডার্ন টেকনোলজি আর সুধার মার্কেট জরিয়াপরা সাস্টেনেবল লাইভলিহুড সুবিধা দিবলে আছে. তারপর কুসি কি স্কিম ডিজিটাল গভর্নেন্স আর এভিডেন্স বেস প্ল্যানিং লাগা প্রিন্সিপাল দিয়ে ধরে কিনা দরকার ফিচার্স কান জিআইএস ম্যাপিং মোবাইল বেস ডেটা জমা করিয়া আর লোকাল কমিউনিটিস পর ভাগ লওয়া হিসাবই থাকি আছে. তারপর কুসি কি প্রোগ্রাম নিচে দিয়ে চারটা এরিয়াস কান দরকার হিসাব রাখি আছে.
1: First is water security. So this has been a priority for not only the central government but also all the state governments. Then you have the poor rural infrastructure. By improving roads and connectivity to enhance access to markets and essential services. Livelihood infrastructure, which will be through the creation of storage facilities of markets and productive community assets. The fourth is to combat the climate change which is happening.
0: স্টেটটি এইটো লাখো কোরিয়া সমাধি ডিপার্টমেন্ট অফিসিয়ালস ভিলেজ ফাংশনারিজ আর সেলফ হেল্প গ্রুপস লাগা মেম্বার্স বা যোগ লয়েছে ভাগ লওয়া খানবা আন্ধ্রপ্রদেশটি ন্যাশনাল লাখো কোরি দিয়া লাগা লাইভ টেলিকাস্ট চাইছে. নাগাল্যান্ড সরকার বা এমএলএ এ পংশি ফম দো এডভাইজার টু চিফ মিনিষ্টার হিসাবে এয়ারওয়েজ আর রেলওয়েজ লগত জড়িয়া মামলা দিয়ে অপয়েন্ট করে দিছে. অপয়েন্টমেন্টটি আজি ক্যাবিনেট সেক্রেটারিয়েট বা জানাইছে আর এতিয়াপরা শুরু করবলে আছে. এডভাইজার হিসাবে শ্রী ফোমরা তাইলকুরি কনসার্ন ডিপার্টমেন্টস পর রিফার করিয়া মামলা দিয়ে এডভাইস দিবলে আছে আর ফাইনাল ফেসলার কারণে মিনিষ্ট্রি ইনচার্জ সামনে দিয়ে প্রপোজালস কান না দিয়ে আঁকি তাইলকা ভাবনা আর সাজেশনস কানটু সাবলে আছে. নোটিফিকেশন বা কৈছে কি নাগাল্যান্ড লেজিসলেটিভ এসেম্বলি লাগা একটা মেম্বার হিসাবে পাবলি হক ওপর অপয়েন্টমেন্টস বা দূসরা কোনো এডিশনাল ফাইন্যান্সিয়াল ফায়দা না দিব. স্টেটটি এতিয়া জারি থাকে সেন্সেস 2027 লাগা ভাগ হিসাবে হাউস লিস্টিং আর হাউজিং সেন্সেস তো চিফ মিনিষ্টার নিপিউরি লাগা অফিসিয়াল ঘর দিয়ে রাখিছে. সোশ্যাল মিডিয়া এক্সতে চিফ মিনিষ্টার বা সব হাউসহোল্ড বা এনিউমারেটার্স লগতে ঠিক আর সাহি জানকারী দিবলে আর দরকার এক্সারসাইজ লগতে সাথ দিবলে অনুরোধ করেছে. শ্রী রিওপরা এক্সারসাইজ দিয়ে সামিল করিয়া সব লাগা কাম আর ডেডিকেশন দিয়ে মন খুশি জানাইছে. সেন্সেস অফিসিয়ালস পর ইটো মাহিনা 30 তারিখ তক স্টেটটি ঘর ঘর দিয়ে যাবলে আছে. আপনি খান আকাশবাণী কহেমারবা দিয়া খবর শুনে আছে. তাজা খবর শুনব কারণে আমি খান লাগা এক স্যান্ডেলস এ আই আর নিউজ এলার্টস আর এ আই আর আন্ডারস্কোর কহেমা দিয়ে ফলো করবি. আপনি খান বা ইটু খবর দ নিউজ অন ইয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল এ আই আর নিউজ কহেমারপরা শুনবলে পাব. ওয়েলকাম ব্যাক. আপনি খান সামলাগা খবর শুনে আছে. ইন্ডিয়া আর জাপান বা কিছুমান এগ্রিমেন্টস টু আলাগ আলাগ ফিল্ডটি ইকোনমিক এন্ড এনার্জি সিকিউরিটি ফার্মাসিউটিক্যালস ডিফেন্স আর এ আই ডি আজি রাখিছে. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা এনুয়াল সামিট লেভেল চার্জাদো তাইলাগা জাপানিজ কাউন্টারপার্ট সানি তাকাইচি লগতে নাই দিল্লীতে রাখিছে. চর্চা করিয়া পাছতে জয়েন্ট প্রেস মিটে শ্রী মোদী বা কৈছে কি এতিয়া সময় দিয়ে এক দোসরা মাজতে বিশ্বাস থাকি আর সবচেয়ে দরকার আছে আর ইন্ডিয়া আর জাপান বাইলেটারাল পার্টনারশিপটি দৃঢ়বা থাকি আছে. তারপর কৈছে কি দুইটা দেশ কারণে বি ফ্রি আর খোলা ইন্ডো প্যাসিফিক দরকার আছে.
2: भारत और जापान दोनों ही विश्व की सबसे बड़ी इकोनॉमीज में से हैं. एक फ्री प्रॉस्परस और रूल्स बेस्ड इंडो पैसिफिक हमारी साझा प्राथमिकता है. क्षेत्र की सबसे बड़ी डेमोक्रेटिक और मार्केट इकोनॉमीज के रूप में आज हमने कई महत्वपूर्ण पहल की हैं. इनसे हम मिलकर पूरे क्षेत्र में शांति स्थिरता और प्रगति का मार्ग प्रशस्त करेंगे.
0: শ্রী মোদী বা কৈছে কি দুইটা দেশ বা ইকোনমিক সিকিউরিটি আর এনার্জি সিকিউরিটি লাগা দরকার মানি আছে. তাৰপৰা কৈছে কি ইণ্ডিয়া জাপান কৰ্পৰেচন লগা সবচে দৰকাৰটো টেকনলজি পাৰ্টনাৰশ্বিপ হবলৈ আছে। জাপানিজ প্ৰাইম মিনিষ্টাৰ বা ইণ্ডিয়া দি সবচে পহলাবৰ কাৰণে তিন তিন মিনিট চাফাৰ আহি কিনা জিয়া কালি শ্যাম নাই দিল্লীত পুঞ্জিছে। লেফটেনেণ্ট জেনেৰেল ভি এম ভাৱনা কৃষ্ণন, জেনেৰেল অফিচাৰ কমাণ্ডিং ইন চিফ অফ ইষ্টাৰ্ণ কমাণ্ড ইণ্ডিয়ান আৰ্মীৰ পৰা আজি নাগালেণ্ড গভৰ্ণৰ নন্দ কিশোৰ লোকতি লোক বাহাবান কহিমাদি লগ কৰিছে। মিট সময় দি লিডাৰ্ছ পৰা নেশ্যনেল ছিকিউৰিটি, সীমা এলেকা এলেকা উন্নতি আৰু দোচৰ ইছ্যুজ কান্তি চৰ্চা কৰিছে। লেফটেনেণ্ট জেনেৰেল কৃষ্ণন পৰা চিফ মিনিষ্টাৰ ৰিঅ লগতি ভি লগ কৰিছে আৰু চি এম পৰা তাই এলেকা টেনিয়ৰ আৰু আহি থাকে সময় জিমিদাৰ কান্তি কামিয়াব হবলৈ উইছ কৰি দিছে। চিমুকুটিমাৰ পৰা আজি ডিষ্ট্ৰিক্ট ডেভেলপমেণ্ট কোঅৰ্ডিনেশ্যন আৰু মনিটৰিং কমিটি দিশা মিটিং ৰাখি কিনে ডিষ্ট্ৰিক্ট চেণ্ট্ৰেল ৰেছপঞ্চিভ স্কিমছ আৰু উন্নতি কাম ইমপ্লিমেণ্ট কৰি এখন চাই যাইছে। মিটিং চেয়ৰ কৰি এম পি এছবং মৰেঞ্জামীৰ পৰা কৈছে কি উন্নতি কাম পৰা সমাজ লগা সব ছেকশ্যন লগতে পুঞ্জিব লাগে। তাৰ পৰা দিশা কমিটিৰ লগত গভৰ্ণেন্স মজবুত কৰি দি কিনে ছাৰ্ভিছ ডেলিভাৰী চৌধাৰ কৰি দিবলৈ জনাইছে। মিটিং পৰা চেনিটেশ্যন, পানী কমতি, ছলিড ৱেষ্ট মেনেজমেণ্ট আৰু নালাখান লগত জৰিয়া ইছ্যুজ কান্দি দৰকাৰ ৰাখিছে। ডকুমেণ্টেশ্যন থকা দৰকাৰ জনাই দি কিনে শ্ৰী জামিয়াৰ পৰা ডিপাৰ্টমেণ্টছ লগতে ৰেকৰ্ডছ কান ঠিক হিচাপ ৰাখি কিনে চাহি ডেটা মেনেজমেণ্ট কাৰণে জনাইছে। জন পৰা আগে বাৰ হাইজা আৰু এফেক্টিভ প্লানিং লগা দেখাই আছে। এম পি পৰা ৰুৰেল এৰিয়াজদি চৰকাৰ স্কিম চপৰি জাননী ডাঙৰ হিচাপে উঠাই দিবলৈ আৰু ডিপাৰ্টমেণ্টছ মাজতে মিলাই কিনে ইটো নিচিনা প্ৰগ্ৰামছ বেছি চলা বুলি কৈছে। নাগালেণ্ড লগা পাৰালিম্পিয়ান হকাটো হতোজি সীমাৰ পৰা দোচৰ একটা কামিয়াব কৰি কিনে শ্বটপট এফ ফিফটি ছেভেন কেটেগৰীদি দুনিয়া লগা সবচে উচ্চা খেলাৰিয়া হৈ যাইছে। সবচে তাজা ৱৰ্ল্ড পাৰা ৰেংকিংছ দি সুবিদাৰ সীমা নাইন এছাম ৰাইফলছটো নম্বৰ ওৱান দি থাকি কিনে দোচৰা নেশ্যনেলছ খান ৰাণা সোমান আৰু জায়াল শুভাম খান দোচৰা আৰু দিচৰা জাগা দি থাকি আছে। আৰু হাৱাবাণী খবৰ দি ইণ্ডিয়া মিটেৰলজিকেল ডিপাৰ্টমেণ্ট বা ভাৰী প্ৰখণ্ড নৰ্থ ইষ্ট লগা এলেকা খান্দি আহিয়া শনিবাৰ তাক হবলৈ দেখাইছে। নাগালেণ্ডে বেছি এলেকাতে প্ৰখণ্ড লগতে তুফান আৰু লাইটনিং দ কালি সব ডিষ্ট্ৰিক্টছ হবলৈ আছে। ডিপাৰ্টমেণ্ট বা ডিমাপুৰ দি কালি গৰম আৰু হিউমিড অৱস্থা হবলৈ দেখাইছে। খবৰ সৃষ্টি হেডলাইনছ দুবাৰ জনাই দি আছে। ইউনিয়ন মিনিষ্টাৰ শিৱৰাজ চৌহান বা কৈছে কি বিকশিত ভাৰত জি ৰাম গ্ৰামীণ এক্ট পৰা গৰীব লেবাৰৰ লগতে বিনা কাম নাৰাখিব। নাগালেণ্ড পৰা দেশ লগতে মিলাই কিনে বিকশিত ভাৰত জি ৰাম গ্ৰামীণ প্ৰগ্ৰাম লাগু কৰি দিছে। এম এল এ ফংচি ফৰ্মটো এয়াৰপৰ্টছ আৰু ৰেলৱেজ কাৰণে এডভাইজাৰ হিচাপে এপইণ্ট কৰি দিছে আৰু নাগালেণ্ড লগা হকাটো হতোজি চেমাডো শ্বটপট এফ ফিফটি ছেভেণ্টি ৱৰ্ল্ড নম্বৰ ওৱান হৈছে। আৰু এইটোৰ লগত আজি চাম লগা খবৰ ইমান দি চেজ কৰি আছে। শুনি থাকিবি আহিয়াকালি ফুজুৰ সাত বাজি পঁচিছ মিনিট নাগামিজ খবৰ আনি দিবলৈ আছে।
3: Get tested for HIV and syphilis within the first 3 months of your pregnancy.
4: A pregnant HIV woman can prevent the transmission of HIV and congenital syphilis to her baby.
3: If you are tested positive, you can avail treatment that may save your baby from getting the infections.
4: HIV testing can be availed free of cost in the government hospitals across the state.
3: This information is brought to you by Nagaland State AIDS Control Society.

0: Hello.
1: Hello.
0: Yes, good evening.
1: Good evening, sir.
0: Yes, and welcome to the show.
1: Thank you, sir. Can you guys?
0: Yes, 말하세요. 기능하세요.
1: 할래요,
0: Alam, jawab aku tak kuingin, please.
1: sir. Oh, sir.
0: Ami, apni lawas tu alam dur nishna huni aze tu korne.
1: Yes, sir.
0: Acha. Nam kya asli apni lah?
1: অপূর্ব পাঠন করে স্যার।
0: অপূর্ব পাথর না?
1: হয় স্যার,
0: অপূর্ব পাথর ফ্রম সুরা পাথর না?
1: সারিয়া জান স্যার,
0: ও ও
1: কার্বি
0: সরি,
1: আঙ্গল।
0: অফ কোর্স সরি, আজন গার্বি আংলং আছে তো। তো গার্বি আংলং দি মন দুন হয়, আপনি ডিমা বোর্ডে একবার আসি না নাই?
1: হ্যাঁ স্যার,
0: ডিমা বোর্ডে একবার বি আহিস না নাই? গার্বি আংলং বড়া
1: গৈছে স্যার।
0: আহিস না? কেনেকা লাগিছে আর ডিমা বোর্ডে আদা?
1: দাদা ভালো লাগিছে।
0: আচ্ছা আচ্ছা, ওচৰতে আছে না?
1: ওচৰতে স্যার।
0: আচ্ছা ঠিক আছে, অপূৰ্ব পাথৰ কি লাগানা শুনিব বুলি মন আছে আজি?
1: পাৰফেক্ট বাই এড শ্বীৰান।
0: পাৰফেক্ট বাই এড শ্বীৰান, ইমান ৰোমান্টিক গান একদা না?
1: হয় স্যার,
0: কেলে এইটো গানা,
1: ৰোমান্টিক।
0: কি কাৰণে এইটো গানা শুনিব বুলি মন?
1: এনেই ভাল লাগে শুনি মানে।
0: মই কিমান যোন কল কৰিলে গানা গৈছো বুলি আমি না, এনেই জানিবলৈ মন আছে তো না? ৰিজনটো কি কাৰণে শুনিবলৈ মন? চব মানুহে এনেই সুধি দিয়ে কি কাৰণে কি কাৰণে না।
1: গানটো একদম ভাল লাগে স্যার শুনি বলে।
0: বেছি ভাল আছে দোকান, একদম বেছি ভাল গান একটা আছে।
1: একদম পিস।
0: হয়তো হয়তো হয়তো একলা ভয় দাম দিয়ে শুনিবলৈ লা, বেছি ভাল আছে এইটো না?
1: হয় স্যার।
0: তো একো ডেডিকেট কৰিলে মন আছে না নাই?
1: ডেডিকেট মইনা লিসনার্স খান,
0: আচ্ছা
1: ফ্রেন্ডস খান, তারপরে আরজেস খান।
0: আচ্ছা থ্যাংক ইউ।
1: আর আপনি কি বিচার?
0: ও থ্যাংক ইউ সো মাচ। আর অপূর্ব আজি লা দিন কিনা থাকিছে কার্বি আংলং দে?
1: গরমে আছে দিনতে।
0: ওই তো ওই তো, আজিকালি তো গরম লাগা মৌসুম হয়ে যাবে, উপায় নাই না?
1: হ্যালো, বরফুণ দিয়ে আছে।
0: কিনে কইছিলে? অলরাইট, সো অপূর্ব ইয়েস, আমি গানা বাজাই দিব, আপনি ঠিকসে এনজয় করবে দে।
1: আচ্ছা, আপনি এনজয় করবেন।
0: হ্যাঁ শিওর, মু এনজয় করবো। বাই বাই,
1: বাই বাই, গুড নাইট।
0: গুড নাইট।

0: Let's receive the next caller. Hello.
1: Hello, sir. Namaskar.
0: Hello, namaskar. Welcome to the show.
1: Ji sir, hum Bimal Basim se Bimal Basimadri.
0: Bimal Basimadri.
1: Ji sir.
0: Acha, Bimal Basim. Kini kaise?
1: Ji sir, bhalya se. Thaki se.
0: Acha.
1: Ajin mausam to bahut garam thaki se.
0: Hai, sab mandi niya kuch na.
1: Pura barish hai, hum ek to bahut garam thaki se.
0: Acha, hili bhi barish to bicha bicha bishi girishola. Jagali nishi na, na kini kaise?
1: Na, giray na. Aji 3 days na khushi na giri se.
0: Acha, giri wali diwo. Aha, mausam to. Aha, din do
1: ani dese. Kitir pa ani thaki se to pura barish to lagi sile, kintu aha nai.
0: Iko noi ai wali diwo, na?
1: Hai.
0: Acha, to Bimal aji gila kano huni mo mana zai?
1: Aji sir, mo Justin thara kira enjoy gaane ka baje bhi.
0: Justin laga.
1: Hai.
0: Justin Bieber laga.
1: Hai.
0: Okay, to kundu wala to khushi bhai apni laga favorite ekta koi na?
1: Hai sir.
0: आप अपनी कुंडो खुशी बाबा जस्टिन बीबर लगा था
1: भले लगे सर होनी था कि भले लगे
0: होनी था कि भले लगे ना अच्छा मुझे तो बिश्ची होगा ने कुंडो बचाई दी वो ना जाने की ना से अब मुझे अब अपनी दिन दा दिवे दे तो अपनी कोविदे दिन दा को वो कुंडो खुशी है से अपनी तो कोविदे আচ্ছা ঠিক আছে তো বেশি ববলার ওয়ালা তো বাঁচাই দিব নাকি সব মানুষ খুশি ভালো বিউটি এনে বিউটি না ইন্দু ওয়ালা তো বেশি খুশি ভাই সব মানুষ একদম ডান্স করি করি না হনি না ভাত খাইছ না আর বিমল
1: বল স্যার কয় না এনে বাইরে বহি থাকিছে গরম কারণে
0: আচ্ছা আচ্ছা ও ভালো আছে তো বাইরে বই কিনা রেডিও হুনিয়া তো গরম টাইম দে না
1: পুরা টিকিটন যে ইরিবন ওয়ারে স্যার ইমান ভাল লাগে কোকা মে বিতে স্যার এক নম্বর থাকিছে তো এটা হুনি থাকে তো সিন্ধি প্রোগ্রামার পুরা গুটি কে হুনি থাকিছে
0: হয় হয় হয় আমি খান জানি আছে আপনি খান একদম ভাল লিসনার একটা আছে কই কিনা
1: হয় স্যার
0: খুশি পাইছে কল করে দাও আপনি
1: হয় স্যার
0: ভাল এনজয় করিবি দে এইটো কানা
1: স্যার মই ডেলিকেট করিব
0: চলো না চলো না করিবি না
1: সবসে আগে আপকো
0: থ্যাংক ইউ
1: তারপর থেকে সে আমার অমল বসুমতারী সাইকেল মুন্ডা পমেশ পাত্র অঞ্জলি বসুমতারী সুনিতা বসুমতারী রক্ষবিলা মিথা জিতেন্দ্র দাস যোগেন্দ্র অন্তি দেবাশী সাগরিকা
0: আচ্ছা
1: আরে সব খাবে যিমান তো লাইভ শুনি থাকিছে সব খালি
0: আচ্ছা ঠিক আছে তো সব লাইফ হুনিয়া গানি যা আপনি খান গে ডেডিকেট করে আছে বিমল বারা এই দোকানা বিউটি এন্ড বিট না নয় চলো ঠিক আছে এনজয় করবি দে
1: হবো হবো ঠিক আছে
0: বাই বাই
1: বাই বাই

0: মুন্ডা, অমল বসুমতারী, বিমল বসুমতারী, রকিবুল মেথা আৰু অমিতাকা সব লিসনার্স তাজি খানকে।
1: আচ্ছা ঠিক আছে, তো রমেশ
0: হয়
1: আমি দু গান বাজাই দিলে আপনি ডান্স করব না নাই
0: করিব
1: লাগে যে হলে বি না নহয়
0: করিব লাগে ফিজিক্যাল ফিজিক্যাল এক্সারসাইজ বি হবো
1: হই দো হই দো আমি চাই থাকিব নহয় আপনি করিবি ঠিক আছে তো এনজয় করিবি নে বাই
0: থ্যাংক ইউ বাই
1: বাই
2: যাই লো ya tú sabes no hay más nada Mr. Worldwide, dale, get on the flow, dale.

0: সব সরকার হেলথ সেন্টারসে বিপি লাগা ফ্রি চেক আপ ট্রিটমেন্ট আর কাও ভাল থাকবা মদত দি আছে বিপি লাগা কোনবা সওয়াল থাকলে টোল ফ্রি নম্বর 1800 116666 কল করবি
1: জানকারী এন টি ই পি বার দি আছে।